0: আমার জন্ম একটু সরকারকে করে পাবি কেনাও
1: Ràdio Murta, una ràdio d'aquí feta